0: আচার না হবে কাছুনি শিখলে আমি তো ঘরে রানি
1: ওনে কে তার রুটি খাই হামনে
0: আচ্ছা
1: ওতেই যায়
0: আচ্ছা কো গাও তো আপকে তে যে আসে হাতে যে কিনকে সঙ্গে শিখতে
1: চা সেই হাতে পরিবার কে
0: হ্যাঁ
1: তেয়ার আল কসবা গুজরা গায় দিও
0: আচ্ছা
1: বে হ্যাঁ গুরু গি হাতে তো
0: তো বে গাও থাতে সারঙ্গি বাজাউতে কা
1: হো সারঙ্গি
0: তো বে গাও তো সারঙ্গি বাজাউতে তুমি তো ফের ওনাই কে সঙ্গে লাগ গায়
1: বাস
0: ঘর সে কোই মতলব নি আচ্ছা শাদি কে সাল কি হাতে